0: পাকর জ্যোতি সুনচাঁদি দোকান মহেন্দ্র ফুলারি টোলা
1: এ নই শ্যাবা মার দোকান পো মোনা নই প্রেসলাই নি চার বা চূড়া রইয়া ঔঠি হমেলা ঝোকা টস টিগ্রি হার টান চনাই তো নি জগা মাত্র আঙি খেমা খেমা সমস্যা পর্দি র মার চুয়াল তুই বিছানারি বেলে ছ্যাবা পোপিম ওছে
0: হাজুর কিমে ঝোকলাই নি ছাবা ছাবা ছাবা মারে ডিজাইন গহানা চৈদি মিশা ওয়া চুবল তুই বিশা রূপাকোট জ্যোতি সুনচাঁদি দোকান পোখরা মহেন্দ্র পুলারি খোও চু দোকান পোখরা মহেন্দ্র পুলাই বিশাল বাজার গেট গলো ধিতাই পালিখি চোকাই ইয়াবাই ক্যার মোহাই
1: জগা মাত্র আঙি রূপাকোট জ্যোতি সুনচাঁদি দোকানে গ্রিস শাখা পোখরাই মহেন্দ্র পুলারি অন্নপূর্ণ সুপার মার্কেট আডারে মুহাই আসুম ল্যাদো
0: তমুতাই রবা তা ক্রিবা জাল জাতি ক্রিবা ছাতাইরা নত খেমা বিলেন চন্নয়ামো
1: তোই নীল তুই বিশা রূপাকোট জ্যোতি সুনচাঁদি দোকান মহেন্দ্রপুল পোখরা সম্পর্ক 061580815 9855358 প্রোপ্রাইটর দশরথ সুনার
0: ছাতাইরা তা তান নি ভিমদ
2: বাজে দেখি নাতি সম্ম পাইন মইলে কুনে খোট তেসাইলে ভনে জস্তো গহনা কিন্ন যাও হই রূপাকোট
3: Admission are open.
4: Looking for quality and competitive education at an affordable fee structure? Choose excellence, discipline and practical learning. For more than a decade, GEF GEF Secondary English School, Naya Bajar Pokhara has been the trusted choice of aware parents and disciplined students. Admission are now open for the academic year 2083 for classes nursery to 9. Hurry up, seats are limited. Admissions forms are available at the school. For more details,
3: phone 061-576-361, mobile 9846-1-57144.
4: Contact school administration, GEF Secondary School, education for enlightenment.
5: বিগত 22 বর্ষ দেখি নিরন্তর প্রাবিধিক শিক্ষা তথা ব্যবসায়িক তালিম পরিষদ সিটিভিটি বাট সম্বন্ধন প্রাপ্ত এস কান্তিপুর ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস পোখরামা
6: সার্টিফিকেট ইন ডেন্টাল সায়েন্স
7: সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাব টেকনোলজি
6: সার্টিফিকেট ইন ডায়াগনোস্টিক রেডিওগ্রাফি
7: ডিপ্লোমা ইন ফার্মেসিমা 3 বর্ষের কার্যক্রম অনুভবী প্রাধ্যাপক দ্বারা স্বস্থ শান্ত এবং মৈত্রীপূর্ণ বাতাবরণ অধ্যাপন গরাইনে
6: আমরা বিশেষতা আধুনিক প্রবৃতি সঞ্চালিত উপকরণ সহিত প্রয়োগশালা
7: কম শুল্ক সহজে পড়ন প্রাবিধিক জনশক্তি উৎপাদন
5: কোর্স বারে বিস্তৃত জানকারী কাজে কলেজ সম্পর্ক রাখন সকিনে
7: Excellence in Technical Education, Kantipur Institute of Health Sciences, New Road, Pokhara. Phone 061-584-364-580-725.
8: Ghuchu ghuchu piyo ya sis maramayo.
9: Abu Gharbi like it, cheese so horny.
10: What, cheese so horny.
11: Gharbi haina, refreshment sangai, nutrition dina ayo, mausam
9: cheese so horny.

0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপলাইন 01-597-0611।
1: রেডিও অন্নপূর্ণা 93.4।